0: বলে দিছি ইয়ে বলে দিছি যে কাছে দেওয়া নাই দেব মন
1: মুরত দেই সাল দুই আদিতি দুম বুরেক খাফতান বুরাফে জেল কালাতে কি মারাকিস বুরাগ সাপোর্টাবল গরে ফিকি বিও খামনে আই তুবা বাই চাই সেনতে দার ফি খসাই নাক আকবা দেই সেন তুবা টেক খামনে দি আকো দে দোকো দিন না পাবো গই দুগো সেন তুবা কোন ইও ইয়া সা প্লাস না সেন তুবা মই ফো পাবো লা সেন বিতল আকে নিয়াও আকে বন আকে তাক আকে জিনি নান দেলো সেন তুবা দুকো তাখান কুমু দন শেখুল খাদিম মই কো খামনে দিওয়ানু ইয়ালে বু তুই গুর ইয়ালে বুন দাজে কেন দু সগ কেন দু সগ কেন দু ওয়াক্ত নিও খতিব রিজালুল্লাহ ফি হাযরাতিল লিকা ফলাম ইয়াকুন মিনহুম ক্বাইলুন সামা ক্বাইল بدا بينهم شمس نهم كواكب والنور النجوم بالشمس آفل بقى يبقى يرنا ننقات أحمد بما تقول نفي بالي
0: يبقى لبسي يبقى لبسي جهاز وخسر وانلاي تبقى منه